Իսկան տեքի մուկյա խաբարին, աստանամես վտանտր ռաշտրա մանդալքի սադասյա դիշունք է ուդյոգիկ նիտի պարի շատքի բարավին բետհակ այուջիտ կիգայի։ Տաջիկստան օր Իրան կի բիջ վիապար կարոբար մե լակ բահակ 9 միլիան դալար կի վրիթի հույիհի։ Խոջանդոր Եվրոպյան բեին for reconstruction and development կի բիջ եկսամաչ հոտա գյապա պար հստակ շար կի գեի։ Եվոր դուսրի խաբարին համարի իսգան տեմի։ Հոտիս մայիկո աստանա կազակիստանքի ռաժդանի մե պսիայես կե սադասյա դիշոնք է ուդյոգիկ նիտի պարիշատքի բարահվին բեիտհակ այոջիտ կիգայի է ճանկարի մինիսրով Industry and New Technologies of the Republic of Tajikistan-ի դիհի։ Վեիտհակ մե Տաջիկստանքի պրատինի մանդալկա նետրի Տաջիկստանքի ուդյոգ էյվան նայի պրոդյոգիկի մանտրալայքի պրատհամու պա մանտրի իսոջոն կուրվոնզոդանի կյա։ Բեիտհակ մե պարիշատքի սադասյա դիշոնքի պրատինի թիյոն ցիայես կե կարյակարի سامیتی که پرتنیتیون تاتها سه باهگی دیشون که ویگانی کورشیشانی سانسانون که پرتنیتیونی باهگلیا. اپنی سامبودهان می تاجکستان که پرتنی ماندال پراموکنه سیایی سادسیا دیشون که اوجوگی کنیتی پریشاد می تاجکستان که ادیکشاتا که دوران پرا پرینامون که جانکاری پرستود که اسکه بعد پریشاد که ادیکشاتا کازاکستان کو سوم دی گئی. ویتا که اجنده می اوجوگی کشیتر که ویبینا کشیترو می سایو که Викаси самбандхит вяпак вишайон пар чарчаки гей. Сияе садася дешунке бич бахари машин ерман удёке викасми саюк самбандхит самачхотеке карянваянке худешиасе джисе 5 джун 2025 ко Таджикистан двара апне адьякшата аватхике доуран праставит кия гая тха. Бейтхак ме иске криянваян хету тияр кария йоджинаке масовда пар вичар кия гая ор усе свикрит прадан ки гей. Иске अतिरिक्त ताजिकिस्तान के पहाड़ पर बैठा के एजेंडे में सियाई सदस्य देशों के बीच खाद्य उद्योग के क्षेत्र में सहयोग संबंधी समझौते का मसौदा भी प्रस्तुत किया गया। इस दस्तावेज के अंतर्गत खाद्य एवं प्रसंस्करण उद्योग के लिए उपकरणों के विकास और उपयोग व्यावहारिक अनुसंधान तथा तकनीकी समाधानों को बढ़ावा देने के उद्देश्य से वैज्ञानिक एवं शैक्षणिक केंद्रों का नेटवर्क स्थापित करने खाद्य उद्योग के उत्पादन प्रक्रियाओं के डिजिटलीकरण और रोबोटीकरण के अनुभवों के आदान प्रदान तथा विशेष उत्पादों के उत्पादन में नवाचार को प्रोत्साहित करने जैसे क्षेत्रों में सहयोग का प्रावधान किया गया। تاجکستان اور ایران کے بیچ میتریپوران آرتھک اور سماجی سہیوگ حال کے ورشوں میں لگاتار وکاس کی اور اگرسار ہے۔ وشیش روپ سے ورش 2026 کے پہلے تین مہینوں میں دونوں دیشوں کے بیچ ودیشی ویاپار کا کل کاروبار 1019.6 ملین ڈالر تک پہنچ گیا، جو ورش 2025 کی اسی اوھی کے تلنا میں 8.9 ملین ڈالر یا 8% ادھک ہے۔ یہ جانکاری تاجکستان اور ایران کے بیچ ویاپار آرتھک ویگیانک تکنیکی اور سانسکرتی سہیوگ پر آیوجت 18ویں سنیوگ آیوگ کی بیٹھک میں دی گئی، جو دو سے ادھیکشکوں تاجکستان کی ارجا اولجال سنسدھان منتری دلیر جمع تتھا ایران کی ارجا منتری عباس علی آبادی کی ادھیکشتا میں دوشنبے میں آیوجت ہوئی۔ بیٹھک میں دونوں پکشوں نے آرتھ ویوسا اور ویاپار، ارجا، جل سنسدھان، ادیوگ، پریواہن، نویش، ویگیان اور پروجوگیکی سہت انیہ مہتوپورن کھیتروں میں द्विपक्षीय सहयोग के विकास से संबंधित प्रमुख मुद्दों पर चर्चा की। ताजिकिस्तान के ऊर्जा और जल संसाधन मंत्री ने कहा है कि दोनों देशों के उच्च नेतृत्व की मजबूत इच्छा शक्ति और प्रयासों के परिणाम स्वरूप ताजिकिस्तान और ईरान के मैत्रीपूर्ण एवं भाईचारे वाले संबंध आज गुणात्मक रूप से नए स्तर पर पहुँच चुके हैं। उन्होंने ये भी जोर दिया कि इस बैठक के परिणाम दोनों देशों के बीच सहयोग को और मजबूत करने, नई संयुक्त परियोजनाओं के लिए अनुकूल परिस्थितियां बनाने तथा भविष्य में नए सहयोग क्षेत्रों को निर्धारित करने में सहायक होंगे। बैठक के अंत में दोनों से अध्यक्षों ने ताजिकिस्तान गणराज्य और ईरान इस्लामी गणराज्य के बीच आर्थिक, व्यापारिक और वैज्ञानिक तकनीकी सहयोग पर 18वीं संयुक्त आयोग के प्रोटोकॉल पर हस्ताक्षर किए।
سوخت اور یوروپین بینک فور ریکنسٹرکشن اینڈ ڈیولپمنٹس کے بیچ گرین سٹی کاریاکرام کے کاریاویاں کے تحت ایک سمجھ ہوتا گیاپن پر ہستاکشار کی گئی. بیٹھک میں دونوں پکشوں نے سہیو کے وستار ساماجک آرتھک شیچر کے مہتوپورن پریوجناؤں کے کاریاویاں میں اے بی آر جی کے یوگدان تتھا نئی سہیوگی یوجناؤں کے کاریاویاں سے جڑے مدعوں پر چرچا کی. ورتا کے دوران بتایا گیا کہ اے بی آر ڈی کے ساتھ 20 ورشوں سے ادھک سمے کے سہیوگ نے کئی مہتوپورن اوسنرچناتمک اور ساماجی پریوجناؤں کے کاریاویاں میں الیکھنی پرینام دیے ہیں. یہ بھی کہا گیا کہ تاجکستان سرکار اور رشک کے نیتا مامخیم ایموم علی رامو کے